শ্রোতবন্ধু আজ তো সময় হয়ে যাই তেমনি সময় আমাকে ইশারা দেলা কার্যক্রমকে এইটি রাখবাক হব তবে কার্যক্রম সম্পর্কিত মতামত নিশ্চয় দেবে মতামত দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8895994143 এবং হ্যালো আকাশবাণী ভবানীপাটনা ফোন ইন কার্যক্রমে সামিল হওয়া আপনার আমাকে কল করে পারিবে প্রত্যেক গুরুবার পূর্বাহ্ন এগারোটা বেজে 30 মিনিট মধ্যে আম ফোন নম্বরটি হচ্ছে 0667029563 এবং 295628 তবে আজর এই কার্যক্রমকে প্রযোজনা এবং সম্পাদনা করে সচিদানন্দ মল্লিক এবং আজর উপস্থাপনার মুি আপনার সাথী আশ্বাসনা পট্টনাক বিদায় দিও পুঁ ভেট হব আউ এক অধ্যায়ে রয়েছে নমস্কার।

শ্রোতা বন্ধু, বর্ষা কথা এতিকি থাও। এথর যা জিলা খবর আড়ক। প্রথমে জাঁ নেবা স্থানীয় খবর। লাঞ্জিগড় স্থিত ডিএবি বেদান্ত আন্তর্জাতীয় বিদ্যালয়ের ভারতের মহান খেলাড়ি ধ্যানচন্দ জন্মদিবসক জাতীয় ক্রীড়া দিবস রূপে পালন করা যাইছি। লক্ষীরাম অগ্রওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বেহেরাঠারে কোকসরা থানাধিকারী ডম্বরুধর বত্রিয়াঙ্ক তত্ত্বাবধানে নিশামুক্ত কার্যক্রম অনুষ্ঠিত হয়ে যাইছি। নয়াপড়া ব্লক নীলজিস্থিত মহিমা আশ্রমে নবান্ন উৎসব মহাসমারোহ পালিত হয়ে যাইছি। এথর আসন্তু জাঁয়া পাপাগ সম্পর্কিত সূচনা। প্রথমে যা কলাহাণ্ডি জেলার পাপাগ সম্পর্কের কিছু সূচনা জাঁয়া। আজ কলাহাণ্ডি জেলার মেঘুয়া পাগ সহ প্রবল বর্ষা হওয়ার চেতাবনী দিয়েছে পাপাগ বিভাগ। কলাহাণ্ডি সমেত আখপাখ জেলাগুড়ি ইয়েলো ওয়ার্নিং জারি করা যাইছি। এথর জাঁয়া রাজ্যের পাপাগ। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলে বায়ু ঘূর্ণিবলয়ের প্রভাবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উত্তর ওড়িশা উপকূলে লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সারা রাজ্যের ঝড়বর্ষা।

0: পিথার, ইএনটি আর পক্স বাগির রোগ খুব হেসি। ই বর্ষা সময়তে ছেলেমানে ভিজলে থন্ডা, জ্বর, কাশ এমতি অসুবিধা মানে দেখা দেসি। খালি হেতকি নেই, সে বর্ষা দিন থি তো চারিআড়ে প্যান থিসি আর প্যান দূষিত থিসি। হে প্যানকে যদি ছেলি মেড়া পিলে বলে হেমানকে পতলা ঝাড়া হেসি আর তাঁকর পেট বি কাটসি। হেতির লাগি বর্ষা দিন হেলা আগ্রু আমি কাণা করমা না ছেলিমানকে ডিপিআর টিকা দি দমা, তার ফলরে কাণা হবা না বর্ষা বর্ষিটি ভিজলে বি তাঁকে সহজে বেমার নেই মারে। আর গোটে সমস্যা হেলা কিরুম। ই বর্ষা দিন তি কিরুম মানকর অন্ডা ফাটিকিনা লাভা হি যেসি বলে হেনু খুব গুড়া ছুয়া ভারসন। ই কিরুম যদি ছেল মানকর পেটকে গলা বইলে ঝাড়া, বদহজমি, পেট ফুলা, রক্তহীনতা এন্তা কিনা ওজন বি কমেই দেসি। হেতির লাগি বর্ষা দিন হেলা আগ্রু ছেলিমানকে ই কিরুম নাশক ওষ দি দেবার কথা। ই কিরুম নাশক ওষ দেলে কাণ হবা যে ই বর্ষা হেলা উতারু যেন কিরুম কাজে যেন সমস্যা মানে দেখা দেসি হেটা ছেলমানক থি আর দেখা নেই দে না। আর গোটে মুখ্য কথা হেলা বর্ষা দিনে ছেলিমানে এনে তেনে টিকে বনে কিনা যেই নেই পারন। কাঁ যে বলে বর্ষা দিনে তো এনে তেনে বর্ষা প্যান থিসি না একা, হেনে ঘাস বি খারাপ হয়ে যেসি। হেতি কাজে ই দিন থি খাইবা ঠানে টিকে সমস্যা দেখা দেসি। হেতির লাগি আমি সবুজ ঘাস, কুণা, দানা এন্তা কিনা ঘরে রখিথিমা। যেন সমিয়াতি ছেলিমানে ভটাকে যেই নেই পারন হে সমিয়াতি তাঁকে ভিন ভিন দরন রক্ষা দামে দমা। নেই হেলে হেমানকর ওজন বি কমি যিবা আর ধি বি বিগড়ি যিবা। আর আমি তো জেইঁচু যে বর্ষা দিনে পাক কাউলিয়া হেসি, সনসনসিয়া হেসি। হেতির লাগি ছেলমানকর ধি থি ভিন ভিন ধরনর বাহারুয়া জীব মানে যেনতা কিনা মশা, মাছি, টিং, উকেন ইসব কাণা করসন হেমানকর ধিতি লটকি যেসন। তার ফলরে কাণা হেসি যে ছেলমানকঠারে রক্তহীনতা আর ভিন ভিন প্রকার চর্মরোগ দেখা দেসি। আমি সবুবেলে মনে রাখবার কথা যে বর্ষা দিনে ছেলমানকর গুহালকে আমি সফা আর সুতরা রাখবার কথা আর গুহালতি মশারি মশাধূপ দেবার কথা। যার ফলে কাণা হবা যে ছেলিমানকে ভিন ভিন ধরনর যেন বাহারুয়া জীব মানে আসিকিনা কাটসন হেতি কাজে হেমানকে যেন বেমার হেসি হাটা নেই হে না। ছেলি পালন গুটে লাভজনক ব্যবসায়কে মাতর্ক ই বর্ষা দিন থি কাণা হেসি না ছেলিমানে খুব মরি যেসন। আমি ঠিক হি পাশে যদি তাঁকর ধীর যত্ন নমা, ঠিক হি পাশে যদি তাঁকে খায়াত দমা আর ঠিক হি পাশে যদি আমি তাঁকে পালমা বলে এই বর্ষা দিন থি আর ছেলমানে নেই মরণ না। আর গোটে কথা হেলা যে বর্ষা দিন আরম্ভ হওয়া আগ্রু আমি যেন যেন টিকাকরণ করবার কথা ছেলমানকে করাই দমা। তো এই বর্ষা দিন থি আমি ছেলিমানকে ঠিক হি পাশে রাখলে আমার আর ছেলি পালনে যেন ক্ষতি হেসি সেটা নেই হে না আর বনে দুই পয়সা লাভ হেবা।
1: প্রচার কলু চাষর কথা কার্যক্রম। আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর।

0: শ্রোতা বন্ধু, স্বাগত আপনার উদয় ভারত কার্যক্রমক। আজির উদয় ভারত কার্যক্রমক নিয়ে আসিছি মু দীপ্তিময় সিং। নমস্কার শ্রোতা বন্ধু, কথার অছি যত্র নার্যাস্তু পূজ্যন্তে রমন্তি তত্র দেবতা, অর্থাৎ যেউঠারে নারী মানুষ পূজা করা যায় সেঠারে দেবতাঙ্কর বাস। কিন্তু আমি এইথিপাই কহুছু, দীপতল অন্ধার পরি অনেক সময়রে নারী মানে নির্যাতিত হয়ে থাকে, অকথনীয় অত্যাচার শিকার হয়ে থাকে। অনেক সময়রে আমি জানিপারু, অনেক সময়রে জানিপারু না। নারী মানঙ্ক মনরে থিবা অকুহা কথা অত্যাচারকু বুঝিবা পাই সরকার অনেক সময়রে চেষ্টা করে থাকে, অনেক পদক্ষেপ নেই থাকে। সেথিমধ্যরু গোটিয়ে পদক্ষেপ হেউচি, গোটিয়ে অনুষ্ঠান হেউচি সখী ওয়ান স্টপ সেন্টার। আজির কার্যক্রম মাধ্যমে আমি এহা উপরে আলোচনা করিবা। আম সহিত আলোচনা করিবা পাই অছন্তি সখী ওয়ান স্টপ সেন্টার অ্যাডমিন সুশ্রী বিনীতা দাস ম্যাডাম। ম্যাডাম নমস্কার।
1: নমস্কার ম্যাডাম,
0: স্বাগত আপনার কার্যক্রমক।
1: ধন্যবাদ ম্যাডাম।
0: প্রথমে কুহন্তু, ওয়ান স্টপ সেন্টার কহিলে আমি কোণ বুঝিবা?
1: ম্যাডাম, ওয়ান স্টপ সেন্টার কু সখী সেন্টার মধ্যে কুয়া যাউচি। এহার তাৎপর্য হউচি কি আমার হিংসা প্রভাবিত মহিলা মানে, যেতে কি আমার কোনসি প্রকার ভায়োলেন্স হউ মহিলা মানকৰ উপরে, সমস্তঙ্কু গুটিয়ে ছাত তলে সবু প্রকার সুবিধা দিয়া যাউচি, যোটা কি আমার হউচি আইনগত সহায়তা, ডাক্তারী সহায়তা, তাঙ্কু কাউন্সেলিং দিয়া যাউচি, তাঙ্কু একোমোডেশন রহিবা পাই সুবিধা মধ্যে দিয়া হউচি, সবু জিনিস তাঙ্কু গুটিয়ে ছাত তলে তাঙ্কু সবু সুবিধা যোগাই দিয়া যাউচি।
0: নারী মানে যেমানে অত্যাচারিত হেউছন্তি সেমানক পাই গুটিয়ে ছাত তলে সমস্ত সুবিধা মিলি পারুচি।
1: আজ্ঞা,
0: জনে যদি নির্যাতিত হেলা সে আপনাকে কেমিতি যোগাযোগ করি পারিব?
1: খন্তু ভায়োলেন্স বহুত প্রকার হউচি মহিলা মানকৰ উপরে, যেমিতি কি আমার ডোমেস্টিক ভায়োলেন্স হলা, আজিকালি বহুত হউচি সাইবার ক্রাইম হউচি, আউ বহুত জন জানি পাউ নাহান্তি, গুটে এমতি বি হউচন্তি যোটে প্রাইভেট সেক্টরে হউ অবা গভর্নমেন্ট সেক্টরে বি হউ, মহিলা মানকৰ উপরে মানসিক নির্যাতনা বি বহুত হউচি। সেতেবেলে আমি কন্ট্যাক্ট করিবা পাই আমি সমস্তঙ্কু বি কহু, সে ওমেন হেল্পলাইন নম্বরটা হচ্ছে 181, আপনার 181 দ্বারা যোগাযোগ করে পারিবে, অবা আমার DSW ডিপার্টমেন্ট অছন্তি ডিস্ট্রিক্ট সোশিয়াল ওয়েলফেয়ার অফিসর, তাঙ্ক দ্বারা বি আপন কন্টাক্ট করে পারিবে, পুলিশকর সহায়তার মাধ্যমে বি আপন যোগাযোগ করে পারিবে, ডাইরেক্ট মধ্যে যে পীড়িতা সে আমার পাখু আসি পারিবে,
0: সিধা সড়ক মধ্যে আপনার পাখকু আসি
1: পারিবে। আজ্ঞা,
0: 181 মহিলামানঙ্ক সুরক্ষার নম্বর। আপন কহিলে বিভিন্ন প্রকার নির্যাতনা আছে, যেমিতি কি শারীরিক নির্যাতনা হলা, মানসিক নির্যাতনা হলা, অনেক সময়রে পরিবার মধ্যে যেতবেলে কলহ হুয়ে সাধারণরে ঝিওটিকু কিংবা বহুটিকু আমি কহু যে ঝিও মানঙ্কর স্বভাব হি সহি যিবাটা, সহি থিলে আগকু পরিবারটি ঠিক ভাবরে তুলাই পারিবা, কিন্তু ছোট ছোট ঘটনা কেতেবেলে যে দুর্ঘটনারে পরিণত হয়ে যায় আমি নিজে বি জানি পারুনু। এই সময়রে জনে নারীকু কোন করিবা কথা, সে কেমিতি সহায়তা পাইবা কথা, কেমিতি মানসিক নির্যাতনারু নিজকু মুক্তি রাখি পারিবা কথা।
1: মু কইবাকু চাউচি কি প্রথমে যেতেবেলে গুটে মানসিক নির্যাতনা হউচি, শারীরিক নির্যাতনা হউচি, প্রথমে হি আওয়াজ উঠেবা নিহাতি দরকার। সেমানে ভাবুচন্তি আমার পেরেন্টস মানে হি কই দিয়ন্তি কি নাই সহি যিবাটা দরকার, আমি সহিবা আমার স্বভাব, আমি ঝিও মানে সহিকরি রহিলে আকু ঘর সংসার করি পারিবা, ঘর করিথিলে পথর পড়িলে সহি, এই জিনিসটা সমস্তে আসিকরি কহন্তি। বহুত জন ভাবন্তি কি আমি এই

0: শ্রোতা বন্ধু, স্বাগত আপনার কার্যক্রম সম্পর্কিত আপনার সুচিন্তিত মতামত ভরা সাপ্তাহিক কার্যক্রম চিঠি পাইছু। আজ পুনি অনেক দিন পরে নূতন ভাবে আপনার নূয় অনুরোধ নূয় চিঠি কু নেই চিঠি পাইছু কার্যক্রমে আমি অছু। মু আপনার সাথী সচ্চিদানন্দ মল্লিক,
1: মু আশ্বাসনা পটনায়ক,
0: নমস্কার। আচ্ছা আশ্বাসনা, দেখিবা আমার শ্রোতা বন্ধু মানকর মতামত, তাঙ্কর চিঠি কি কোটু দেইচন্তি এবং কোন নূতন মতামত দেইচন্তি।
1: হ্যাঁ, কার্যক্রমর প্রথম চিঠিটি আসিছি কন্ধ বান্ধপোলা মালগা ভবানীপাটনা জেলা কলাহান্ডি রু।
0: হ্যাঁ,
1: লিখিছন্তি লক্ষ্মণ দুর্গা। আকাশবাণী ভবানীপাটনা পরিবার প্রথমে মোর নমস্কার এবং শ্রোতা মন্ডলী প্রণাম। বিশেষ ভাবে চিঠি পাইছু কার্যক্রমর উপস্থাপনার মল্লিক মহাশয় এবং মহাশয় মোর স্বতন্ত্র নমস্কার, কারণ উপস্থাপনা শৈলী উচ্চ কোটির হয়েছে বলে সে লিখিছেন।
0: প্রথমে তো আপনার মধ্যে আমার তরফ প্রতি নমস্কার এবং আপনার নমস্কার আকাশবাণীর সমস্ত কর্মকর্তা উপস্থাপক উপস্থাপিকা আজ এই কার্যক্রম মাধ্যমে আমি জনাই দেছু এবং আপনার স্বাগত করছু আজ এই চিঠি পাইছু কার্যক্রমক। কোন মতামত রয়েছে ভাইঙ্কর?
1: সে লিখিছেন, গত অগস্ট মাসের পাঁচ তারিখ বুধবার রাতে আটটা বাজি পনের মিনিটে কলাহান্ডিয়া গীত প্রতাপচন্দ্র দাস এবং সাথীঙ্ক পরিবেশন করেছিবা ঝরি রে ঝরা অল্প ধন যাই ফুল গীতগুলিক বহুত ভালো লাগিছিলা। কলাহান্ডিয়া গীতক আগক নেবার প্রয়াস জারি রাখা কলাকার মানুষ মোর বহুত বহুত ধন্যবাদ জনাই দেবে বলে সে লিখিছেন।
0: নিশ্চিত ভাবে শ্রোতা বন্ধু, আমি সপ্তাহে প্রায়ত তিন দিন রাতে আটটা বাজি পনের মিনিটে আঞ্চলিক গীত, কলাহান্ডিয়া গীত, দেশভক্তি গীত অদল বদল করিকি প্রচার করছু। আপনার এই গীতগুলাক শুনেছেন, আপনার ভালো লাগিছে, আমাকে ভারি খুশি লাগুচি। আপনার ধন্যবাদ বার্তা, আপনার খুশির বার্তা আজ সমস্ত কলাকার মানুষ এই কার্যক্রম মাধ্যমে আমি জনাই দেছু।
1: পুনি শেষে সে লিখিছেন, শক্তিরূপা কার্যক্রমে গৃহিণী কাহাকু কহিবা সাক্ষাৎকার বহু শিক্ষণীয় হয়েছিল, এণু উপস্থাপিকা অপা এবং আলোচিকা অপা নমস্কার জনাই দেবে।
0: নিশ্চিত ভাবে শক্তিরূপা কার্যক্রমে আপনার যে বিষয়বস্তু শুনেছেন, সম্পৃক্ত বিষয়বস্তু উপরে নিমন্ত্রিত হয়ে আসি আমার অতিথি মহাশয় এবং উপস্থাপিকা মহাশয় আপনার ধন্যবাদ বার্তাটি আজ এই কার্যক্রম মাধ্যমে আমি জনাই দেছু। এবং আপনার মধ্যে বহুত ধন্যবাদ আপনার এই সুচিন্তিত মতামত পাই নিয়মিত ভাবে এই কার্যক্রম গুড়াক শুণিকি আমাকে চিঠি দেওয়ার মতামত পঠাও। আশা করছু আগক আপনার নিশ্চিত ভাবে পুঁথরে এইভাবে আমার সহ সম্পর্ক যোড়ি রাখবে, কার্যক্রম শুণবে এবং মতামত পঠাইবে। ধন্যবাদ আপনার। দেখিবা পরবর্তী চিঠি।
1: এই চিঠিটি লিখিছেন সুশান্ত পাত্র এবং বসন্ত পাত্র, কলেজ রু টিটলাগড় জেলা বলাঙ্গীর রু। প্রথমে সেমানে চিঠি পাইছু কার্যক্রম উপস্থাপনার বড় ভাই এবং অপাঙ্কু নমস্কার জনাইছেন।
0: আপনার মধ্যে আমার তরফর প্রতি নমস্কার।
1: এথর আকাশবাণী ভবানীপাটনার সমস্ত কার্যক্রম বহুত ভালো লাগুছি, খালি মাননীয়।

বিশ্ববিদ্যালয় সিডেকর আঞ্চলিক কেন্দ্র স্থাপনা উপরে সফটওয়্যার টেকনোলজি পার্কস অফ ইন্ডিয়া এসটিপিআই কেন্দ্র সম্প্রসারণ করবার লাগি কেন্দ্র সূচনা ও প্রযুক্তি বিদ্যা মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকু সম্বলপুর সাংসদ ধর্মেন্দ্র প্রধান চিঠি জরিয়ে অনুরোধ করেছেন। এই কেন্দ্র স্থাপনা হলে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবর সুরক্ষা, ডাটা এনালিস আর ক্লাউড ক্ষেত্র গবেষণা বড়বা। পানিপাগ। উত্তর বঙ্গোপসাগর আর তাকে লাগিকি পশ্চিমবঙ্গ বাংলাদেশ সমুদ্র খনিন হয়েছিবার ঘূর্ণিবল অধিকা ঘনীভূত হয়েছে। পানিপাগ বিভাগ সূচনা অনুসারে পশ্চিমবঙ্গ আর উত্তর ওড়িশা সমুদ্র খনিন গোটে লঘুচাপ ক্ষেত্র সৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। ইতার প্রভাবটি রাজ্যের ভিন ভিন এলাকানু বর্ষা লাগি রয়েছে। আবাকাল সকাল তক বালেশ্বর, কেন্দুঝর, ময়ূরভঞ্জ জেলানো জবরনু জবর বর্ষা হওয়া বলি ভুবনেশ্বর আঞ্চলিক পাণিপাগ বিজ্ঞান কেন্দ্র তরফ সতর্ক সূচনা জারি করা যাইছে। এই সময়াতি সম্বলপুর, দেবগড়, সুন্দরগড় সহ আটটা জেলানু জবর বর্ষার সম্ভাবনা রয়েছে। শেষে মুখিয়া খবর ফেরঘায়। বিকশিত ভারত লাগি নিশামুক্ত যুব অভিযান, যুববর্গঙ্কর উজ্জ্বল ভবিষ্যৎ লাগি গোটে সামূহিক সংকল্প, আকাশবাণীর মন কি বাত ঠিক কহিলে প্রধানমন্ত্রী। প্রকৃতি সংরক্ষণ দিকে সমর্পণ লাগি ডেব্রিগড়ের মৈথিলী ভূঁয়ঙ্কু কলে প্রশংসা। মহিলাঙ্কর ভরণ পোষণ দেবার অবহেলা করুবার পুরুষ সরকারি কর্মচারী বিরোধী কড়া কার্যানুষ্ঠান লাগি মুখ্যমন্ত্রী নির্দেশ। সমবায় ক্ষেত্রের সম্প্রসারণ লক্ষ্য নিকি এবং মঙ্গলবার মূল হওয়ার সম্বন্ধ অভিযান আর ফিট ইন্ডিয়া মুভমেন্ট অংশ হিসাবে দেশ সহায়তে সারা রাইজে হয়েছে সন্ডেজন সাইকেল অভিযান। আজির আঞ্চলিক খবর ইন শেষ হল। জুহার।

0: কাম করুছ বল মা তোর চাষ কাম করবার সঙ্গে সঙ্গে বল ন আমার গাগর মুড়র বিখনে যতন নেবার পড়বা
1: নিশ্চয় রে ভে ই কথা কে আর কেবে পাশর সুকে গাগর মুড় বনে থিলে যাই করি কমিয়া লোক কাম করি পারমো
0: হই
1: নেই কে
0: হই ই গাগর মুড়র কথা পড়লা কে বল ন মকে ই কথা গুটে হেতু পড়ুছে
1: বল কেটা নু
0: আমার নাতি পিলা কউতিলা বল ন হ
1: হ হ
0: ই অগস্ট মাসর 25 তারিখ ঠারুন সেপ্টেম্বর মাসর 8 তারিখ পতে
1: হ হ
0: আমি জাতীয় চক্ষুদান পক্ষ বলি করি পালন করুছু
1: হই রে ভে মুই এটা শুনিথিলি বলনু আমার গাঁকে আজ্ঞা মানে আইসিলে
0: হই
1: এটা পরচি গুটে গুটে সবকে বল তো মাটু থিলে যাকে রাস্তা নে দেখলে বি দৌথিলে আর হে বডি গছ তলে নে আমার গাঁর লোক মানকে সব ঠুল করি করি এই চক্ষুদান বিষয় নে বুঝৌথিলে হই
0: হই
1: তো হেটা মুই খনে খনে শুনলি
0: হই যে নানি এই পরচি তুই পাইলু কিনি বলছে
1: পরচি তো পাইলি রে ভে খনে পা পড়িথিলি বলি করি হে পরচি বি দেখিনু পড়ি পারলি
0: হই
1: কিতে নোয়া কথা জানি হেলা বলনু
0: হই
1: চক্ষুদান মহদান বলি কত আমি সবে জানিছু মাতর করে ভে আমি চক্ষুদান কলে যদি কি দেখি পারুছে এই দুনিয়ার আলোক কে বলে আর কেতে বঢ়িয়া কথা দেখেনু
0: তার ঠানু তো মহান কথা আর কিছু নেই না বল
1: হই রে ভে দেখ এন্তা বি আমার জিন ভাই বহন মনে অছন জিন মনে কি জন্ম নুন দেখি নেই পারন
0: হই
1: মাতর আর কেতে ভাই বহন মনে অছন জিন মনে দুর্ঘটনা ঘটি করি কি এন্তা কিছু অসুবিধা হি করি সেমন তাকর এক কে হরেই থিসন
0: হই
1: যে লোক দেখি নেই পারবারি দুনিয়া কে কেতে কষ্ট ভাব নেই কেরে ভে
0: হই দিন আর রাত অন্ধার বলনু
1: হই আমার ই এক কার যদি কামনে আসুচে
0: হই
1: আর সে লোক যদি দুনিয়া কে দেখি পারুচে বেলে কিড়ে বড় কথা
0: যে নানি ইদির লাগি তো আম আগে আমকর সঙ্গে যোগাযোগ করবার পড়বা বলনু
1: নিশ্চয় রে ভে আর মনে মনে ভাবুথিলে তো নেই হিয়ে
0: হই
1: আমকে আগনু নেকা বঁচিথিলা ভিতরে
0: হই
1: লেখা পড়া করেই করি রখিথিবার অছে
0: হই
1: আর এবে তো দেখ ভবানীপাটনা হাসপাতাল খালি হাসপাতাল হি করনি রই না
0: হই হই হই
1: সেটা কলেজ বি হেলা না
0: হই
1: সেনে তো এবে খুব গুড়া ডাক্তার আজ্ঞা অছন আর যদি তুই চক্ষু বিভাগ কে জিবু বেলে সেনর আজ্ঞা মানে তোকে বঢ়িয়া করি বুঝাই দেবে
0: হই তো নানি এটা কেনতা কেনতা ধারা নে চক্ষু দান করছন যে আজ্ঞা আমার ঠানু বুঝবার পড়বা
1: হই রে ভে হেতির লাগি সবু কাগজ পত্র আগনুন যদি যে করি কর রখিছে বেলে সে আজ্ঞা মানে সেটা তার ব্যবস্থা করবে না বল তো
0: হই যে নানি এটা তো তুই আর আমি কথা হলু বললো আমার রেডিও মাধ্যম রে যে দাদা মানে নানি মানে আমার কার্যক্রম শুনুছন সেমনে বি তোর মোর কথা শুনি করি সচেতন হি করি সেমনে বি ই মহান কাম রে সামিল হেবে কা বলছে
1: নিশ্চয় রে ভে সামিল হেবে বেলে আমার গোটে সমাজ সুস্থ সমাজ হি পারবা
0: হি তো পারবা
1: যে ভে এতকি কথা তো হেলু
0: হই
1: মাতর গানা গুনি পদে শুনলে বনে হে তাকে বলছে
0: মোর মন বি তো হেবার ডাকলা না
1: হ যে চন্দ্রমণি প্রধান দাদা গাইথিবার গোটে গীত তোকে শুনাসি বড়া দিনু নি শুনবার চাল শুনু
0: শুনু।

0: শুনলি না নি যে প্রকার গানা সে প্রকার বাজনা তার সুকে তো কপি গলা
1: সৎ কথা রে ভে মন উলাসি গলা ধন্যবাদ গুটে বি দু ধন্যবাদ দেবা সঙ্গে সঙ্গে নেই কে এজ বৈঠক কে
0: হই
1: আমার বিশেষজ্ঞ আজ্ঞা গুটে বি আসলে না
0: হ হ হ
1: বিশেষজ্ঞ আজ্ঞা কে টা কউচন আজ্ঞা সঙ্গে এ দদা ওটে কথাবার্তা হচ্ছে চাল শুনু
0: শুনু
2: চাষী ভাই বোন মানে নমস্কার আজি আমার বৈঠকের আলোচনা রয়েছে জঙ্গল বাহারে বৃক্ষরোপণ আমার বৈঠকের উপস্থিত অনেক বিশ্বনাথ হতা জন অবসরপ্রাপ্ত উপবন সংরক্ষক তথা সদস্য কার্যকারী কমিটি রাজ্য ঔষধীয় মুখ্য পরিষদ এবং জনে সম্পাদক মধ্যে বন ঔষধি পত্রিকার প্রথমে তাঁকু আমি স্বাগত জনাইবা আমার এই বৈঠক আজ্ঞা নমস্কার
3: নমস্কার
2: বর্তমানে আমার যে সমস্যা সব সৃষ্টি হচ্ছে আপনার বহুত গরম হচ্ছে জলবায়ু ঠিক রহুনি এসব জঙ্গল অবক্ষয় হচ্ছে এ বিষয়ে আপনার মত কম
3: জঙ্গল অবক্ষয় হচ্ছে আমার জনসংখ্যা বৃদ্ধি সহিত কোণ হচ্ছে জঙ্গল উপরে বিশেষ চাপ পড়ুছি কেন জঙ্গল রু কাঠ আনলে জাল কাঠ বাউঁশ গণ্ডি কাঠ এসব আনলে যাই ঘর তৈরি হব ঘর মরামতি হব এসব কার্য প্রতি দৈনন্দিন কার্যপাই জঙ্গলর আবশ্যকতা রয়েছে সে আবশ্যকতার পুনি জনসংখ্যা এড়ে বড়ি চালিছি তেণু ধীরে ধীরে কোণ হচ্ছে এত চাহিদা বড়ি যাইছি যে সে চাহিদা মেটেবা পাই জঙ্গল অবক্ষয় ঘটুছে তা বাহারে অনজঙ্গল কার্য মধ্যে দেশের বহুত হচ্ছে যেমনি কি আপনার খনি কার্য হচ্ছে কলকারখানা বৃদ্ধি পাচ্ছি রেলওয়ে লাইন আপনার আগুক যাচ্ছি তাপরে কোণী জায়গায় ইলেকট্রিক্যাল লাইন মধ্যে যা মধ্যে গছ কটা যাচ্ছি নদীবন্ধ যোজনা হচ্ছে এইসব বিভিন্ন প্রকার অনজঙ্গল কার্যের মধ্যে জঙ্গল জমি আমি দেওয়া পড়ুছে তেমন জঙ্গল ধীরে ধীরে সংকুচিত হয়ে যাচ্ছে তেমন বৃক্ষলতার আবশ্যকতা রয়েছে বর্তমান যেহেতু জঙ্গল আয়তন কমিগলা আমি জঙ্গল বাহারে বৃক্ষ সংখ্যা বৃদ্ধি করা পড়ব
2: তবে জঙ্গল বাহারে আমি যে বৃক্ষরোপণ করা কিপর ও কেউ স্থান
3: জঙ্গল বাহারে বৃক্ষরোপণ করা বহু জায়গা আছে যেমনি আপনার জঙ্গল ব্যতীত পড়িয়া জমি অছি সে পড়িয়া জমি আমি বৃক্ষরোপণ করে পারিবা আমার যাহা আবশ্যক অছি বা চাষী মানে তাঙ্কর জমি হুড়ারে বৃক্ষ লগাই পারিবে আমার বিভিন্ন অনুষ্ঠান অছি শিক্ষানুষ্ঠান গুলো বিদ্যালয় মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় যেতে অছি বা অন্যান্য শিক্ষানুষ্ঠান অছি সেতরে গুড়াই খালি জায়গা রহুছি সেই খালি জায়গা গুড়াকরে মধ্যে আমি ছায়াপ্রদ বৃক্ষ লগাই পারিবা ও পরিবেশর সুরক্ষা করি পারিবা তা বাহারে কলকারখানা যে রহুছি সেইঠি মধ্যে তার চতুর্দিকরে গুটাই সবুজ বলয় সৃষ্টি করিবা দরকার সবুজ বলয় একান্ত আবশ্যক কাইনা সে কলকারখানার যে প্রদূষণ বাহারিব তাকে বৃক্ষলতা হিঁ গ্রহণ করে
2: এই যে কহিলে আপনার যে চাষী ভাই মানে কি তাঙ্ক চাষী ভাই মানে যে বিল হিল আদিতে গছ লগাইবে কিংবা অন্য মানে যে সংস্থা সব স্কুল হল এসব লগাইবে তা গছ তো কি প্রকার গছ লগাইলে সে সব উপকার পাইপারে
3: না চাষী ভাই মানে তাঙ্কর আবশ্যকতাকে দেখিকি সে লগাইবে যেমনি ধরতু সে ঘর কনস্ট্রকশন বা ঘর মরামতি পাই কাঠ দরকার তাহলে সে অনুসারে শাগওয়ান গছ অছি শিশু গছ অছি শীর্ষ গছ অছি এমনি বৃক্ষ গুড়াক লগাই পারিবে তা বাহারে তাঙ্কর যদি ফল গছ বি লগাই পারিবে যেমনি অঁলা গছ লগাইবে অঁলা গছ বা হরিড়া বাহাড়া এগুলাক লগাইলে সে ফল মধ্যে সংগ্রহ করি কিছু আর্থিক অবস্থা মধ্যে সুধরি পারিব যদি কোণী ঔষধীয় গছ লগাইবে সেথিরে মধ্যে সেমানে সে ঔষধ গছ সংগ্রহ করি বা বিক্রয় করি পারিবে মানে উদ্দেশ্যকে নেইকি আমি বিভিন্ন প্রকার বৃক্ষলতা লগাই পারিবা তা বাহারে যে আমার রাস্তা গুড়াক অছি আমার জাতীয় রাজপথ অছি স্টেট হাইওয়ে অছি এসব যে রাস্তা অছি সে রাস্তা গুড়াক মধ্যে পথপার্শ্ব বৃক্ষ রোপণ করা দরকার আর সেথিরে মধ্যে বিভিন্ন প্রকার

শ্রোতা বন্ধু, আমার পরবর্তী কার্যক্রম রিলেক রিপোর্টার করুছু। প্রথমে আকাশবাণী কটক কেন্দ্রর ও পরে পরে কার্যক্রম শুণবে আকাশবাণী দিল্লির। তে প্রথমে কার্যক্রম আকাশবাণী কটক কেন্দ্রর শুণিপারে টিকে পরে।